0: লস দিহান লস, সালা দিহান সালা। হাউ এস টেক মেন তুই রাখার তাতে বা জবেন তুই সিরা নেছে হাউ কন্ত্রা হাউ নি আমান সে বাইন হিরা নিয়া সালা হাউ লস মবে হাউ সেলা উজা হাউনে হাউ সি মবে হাউ সেলা উজা হাউ নিয়া ইরেসপন্সাবিলিটি আর কন্ত্রা নি নিয়া রেসপন্সাবিলিটি আর মকলা দিয়া মবে হাউ কন্ত্রা সে বাইন হিরা নিয়া সালা হাউ লস মবে উজা হাউনে ইমা তুরি দারে কন্ত্রা নিয়া রেসপন্সাবিলিটি আর মকাউ সালা কনসেপ্ট টু ডেমোক্রেসি এটা কার হাতুর বত নেবে মক লস দিয়ান লস সালা দিয়ান সালা এটা নেমাক ইম্পর্টান্তে লাভেলে দিয়ান নিয়া ইয়া কার্গো নিয়ে এলি এন্টাও নিয়ে সালা নিয়ে লস ইটা ইটা কনসিডার নিয়ে সালা মাস দিয়ে নিয়ে লস এলা রে নে লাভেলে নেবে আবার পেলা বা জবেন তুরি সিরা তেঙ্কি কুডা হানুইন ক্রিতিকু ক্রিতিকু নি ইম্পর্টান্তে দেব দেবেস লাভেলে সাইফল আর আলেগ্রিয়া বা ক্রিতিকু নে ক্রিতিকু নে এ উমা হাউ বিয়া সাথে তে আনেসানে হাউ হাডোমি লিও হাউনি আমি গু সিরা ক্রিতিকু নে ঢুকে হাডোমি এম আই দেবে কে লা ক্রিতিকু তাম বহু সি ক্রিতিকু নো কন্ট্রাডিসাউন্ড ই দে আমা খামুসু মুডানসা হামুসু বথফোন সিনেবা নেমা কই নাও রেপেতে ফিলো ফালিতে না জিসাস ক্রিস্ট নি লেফো হাডোমি লুক সুসে দাদে নে জিসাস দিয়া নে সানে ওলা বেলে দিয়া হাডোমি হাও সে সে নিরা ওলা হাডোমি নে মালুক সিরা বাহু নে কোলেগা সিরা মসা বাতেতে মালুক জবিন তুরি সিরা লাভেল দিয়া নিমি হাডোমি হাও সে বে নিরা মিলা হাডোমি তে নে পোবো ব্রিয়াত
1: এ তুরমাই বেলন সেলে সে ফো বাই তে নে বেলন এলা হাতোনেটিক মেসাজিম বাদাক বা জবিন তুরি সিরা
2: ওকে দিয়াক বাহু নে মালুক জবিন তুরি হতো মাখাও হাডোমি হাউলা ইহা লেফোন নেবে মক ফুরাক আতো হতো বাই মি মেবে সুমিনতে ইহা মেসাজ নে লুতা কাতা দাদা সুসিদা নেবে মাকিতা মরিস বা নি সুসিদা দি নেবে মাক নাকুন হ ক্লাসে ইহা নেবে রিকু কন্টিনুয়া রিকু নো কিয়া কন্টিনুয়া কিয়া নো ইদা নেবে মাক অপ্রেসর সিরা কন্টিনুয়া অপ্রিমি নো অপ্রেডর সিরা কন্টিনুয়া হাকরু তাম্বা নে হাহুসু ইতান হিরা হামুতু উনিফিকা ফোর্স প্রোডুটিভু আতু বেলে হারাউ সুসিদারে ইডা নেবে মাক ক্লাসে বা সুসিদারে ইডা নেবে মাক লাহ ক্লাসে তাম্বা ইতা কোলে কোন বা সুন্তাল আসুন্তুলা লেহান ইতা হেলাল ইতা লা ইহেলা লেহান পারাতু হেতান ইতা নিয়ে লিবার্দারে ইডা নেবে মাকা লাইহা রোহান মাইবে ইতা ক্রিয়া সুসিদা লালিহান ইডা হিয়া রাই নে মাক সুসিদারে লাহ ক্লাসে ইতা তেঙ্কি উনিফিকা ফোর্সা প্রোডুটিভ ইতা লা বেলে হারাহুন মালু তাম্বা প্রবলেমা প্রবলেমা সোসিয়াল ও প্রবলেমা সিরা সেলু মাইবে ইতা তেঙ্কি উনিফিকি তেনে ফোর্স কাতা ইতা নুদা রাং ফোন ফিনি ফোন তেঙ্কি কুলিয়া লস বাবত নেবে মাক লস নো সালা বাবত নেবে মাক সালা হরি নুনে বেলে হারি সোসিদারে নেবে মাক ইগুয়ালিটারিও নো সোসিদারে ইডা নেবে মাক হারমোনিয়া হরি তাহা মুতু কন্ট্রিবুই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল অব্রিগাডো
1: হে মালক ভিনতিস লাস পেরা কাতা আমি এন্তলু হা মালক মালক ভিনতিস ইরা তো ওনা নি রোহাং আন্তে সামেন্তলু হাসেস আং হুসি ইতা বস সিটা ফুতা তিরুং হুসি আমেন্তলু লাহালুহা হাতো আদেউস ই অব্রিগাডা